মুখোপাধ্যায়। প্রথমে বিশেষ বিশেষ খবর। কঠোর নিরাপত্তায় পশ্চিমবঙ্গের দুটি সহ তিন রাজ্যের পাঁচ বিধানসভা এবং অসমের একটি লোকসভা আসনের উপনির্বাচনে ভোটগ্রহণ চলছে। এ পর্যন্ত ভোট পর্ব শান্তিপূর্ণ বলে জানা গেছে। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু তিন দিনের সফরে আজ হিমাচল প্রদেশ যাচ্ছেন। প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং আজ ওড়িশার কোরাপুটে হ্যাল নির্মিত এরো ইঞ্জিন হস্তান্তর অনুষ্ঠানে যোগ দেবেন। বিশাখাপত্তনমে উদ্বোধন করবেন একটি জাহাজের। ভারত আফগানিস্তানের সার্বভৌমত্ব ও ভৌগোলিক অখণ্ডতার প্রতি পূর্ণ সমর্থন জানিয়েছে বিখ্যাত ব্রিটিশ ঔপন্যাসিক জেফ্রি আর্চার প্রয়াত। পাঁচ ম্যাচের টি টোয়েন্টি ক্রিকেট সিরিজের প্রথম ম্যাচে ভারত আজ ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে খেলবে। আসি বিস্তারিত খবরে। কড়া নিরাপত্তায় পশ্চিমবঙ্গ সহ তিন রাজ্যের পাঁচ বিধানসভা এবং অসমের একটি লোকসভা আসনের উপনির্বাচনে

0: গ্রহণ শুরু হয়েছে, চলবে সন্ধে 6টা পর্যন্ত। এর মধ্যে রয়েছে পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদের রিজিনগর এবং পূর্ব মেদিনীপুরে নন্দীগ্রাম বিধানসভা, এছাড়াও তামিলনাড়ুর মাদুরান্তকাম এবং ধারাপুরাম, পুদুচেরির থাট্টান চাভাডি এবং অসমের নওগাঁ লোকসভা আসন। ভোটগ্রহণ পর্ব এ পর্যন্ত মোটামুটি শান্তিপূর্ণ বলে জানা গেছে। সকাল থেকেই বিভিন্ন বুথের সামনে ভোটদাতাদের লম্বা লাইন চোখে পড়েছে। রেজিনগরে 15 জন প্রার্থী রাজনৈতিক ভাগ্য নির্ধারণ করবেন 2,57,000-এরও বেশি ভোটদাতা। উল্লেখ্য, প্রার্থীদের মধ্যে রয়েছেন বিজেপির শাখারফ সরকার, মমতা সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের রবিউল আলম চৌধুরী, কংগ্রেসের আবদুল্লাহিল কাফি, সিপিআইএম এর মোহাম্মদ সাঈদ। 85 ঊর্ধ্ব ভোটদাতাদের সংখ্যা 1,697, শতায়ু ভোটদাতা আছেন 36 জন। নন্দীগ্রামে মোট 9 জন প্রার্থীর রাজনৈতিক ভাগ্য নির্ধারিত হচ্ছে। এদের মধ্যে উল্লেখযোগ্য হলেন বিজেপির হাসিরানী রথ, কংগ্রেসের মিলন প্রধান, গণতান্ত্রিক তৃণমূল কংগ্রেসের এতেশমুল হক ও সিপিআই এর শান্তি গোপালগিরি। 37 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়েছে, সবকটি আসনেই গণনা 9ই অক্টোবর। গোয়া বিধানসভার রজত জয়ন্তী উপলক্ষে আজ থেকে 9 তারিখ পর্যন্ত পারভারিমে বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। 4 দিনের এই বিশেষ অনুষ্ঠানে বিধায়কদের সম্মানিত করা হবে, গোয়া বিধানসভা প্রাঙ্গণের ইতিহাস তুলে ধরা হবে একটি চিত্র প্রদর্শনীর মাধ্যমে। আজ বিকেল 4টে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির আসন অলঙ্কৃত করবেন লোকসভার অধ্যক্ষ ওম বিড়লা এবং গোয়া রাজ্যপাল পুষাপতি অশোক গজপতি রাজু। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু 3 দিনের সফরে আজ হিমাচল প্রদেশ যাবেন। সফরের প্রথম দিনে শ্রী মুর্মু এইমস বিলাসপুরের সমাবর্তন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। স্নাতক চিকিৎসকদের ডিগ্রি প্রদান করবেন তিনি। হিমাচল প্রদেশের রাজ্যপাল কবিন্দর গুপ্তা, মুখ্যমন্ত্রী সুখবিন্দর সিং সুখু এবং কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী জগৎ প্রকাশ নাড্ডা সমাবর্তন অনুষ্ঠানে উপস্থিত থাকবেন। প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং আজ ওড়িশার কোরাপুটে হিন্দুস্তান এরোনটিক্স লিমিটেড হ্যাল নির্মিত 2000তম এরো ইঞ্জিন হস্তান্তর অনুষ্ঠানে উপস্থিত থাকবেন। এর পাশাপাশি তিনি আজ বিশাখাপত্তনমের হিন্দুস্তান শিপইয়ার্ড লিমিটেডে ফ্লিট সাপোর্ট শিপ 1 FSS-1 জাহাজের উদ্বোধন করবেন। এছাড়াও তার ফ্লিট সাপোর্ট শিপ 5 FSS-5 জাহাজটির কাঠামো নির্মাণের সূচনা করার কথা রয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর প্রশাসনের সর্বোচ্চ পদে থাকার 25 বছর পূর্তিতে সারা দেশে সেবা জ্যোতি যাত্রার আয়োজন করা হয়েছে। কলকাতায় গতকাল এক সাংবাদিক বৈঠকে বিজেপির রাজ্য সভাপতি সৌমিক ভট্টাচার্য জানিয়েছেন, 7ই অক্টোবর অর্থাৎ আগামীকাল প্রধানমন্ত্রীর প্রশাসনের সর্বোচ্চ পদে নিরবচ্ছিন্নভাবে 25 বছর পূর্ণ হবে। সংসদীয় গণতন্ত্রের ইতিহাসে একটি বিরল দৃষ্টান্ত, বিশ্বের কোনো গণতান্ত্রিক দেশে কেউ এই দৃষ্টান্ত স্থাপন করতে পারেননি। সৌমিকবাবু জানান, 7ই অক্টোবর সারা দেশে প্রতিটি জেলায় একটি নির্দিষ্ট স্থানে বিজেপি কর্মীরা জমায়েত করবেন। সেখানে জায়ান্ট স্ক্রিনের মাধ্যমে সর্বভারতীয় সভাপতি নীতিন নবীন এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বক্তব্য সম্প্রচারিত হবে। বক্তব্য শেষে বিজেপি কর্মীরা বিভিন্ন দিক থেকে মশাল যাত্রায় অংশ নেবে।
1: আগামী 7ই অক্টোবর শ্রী নরেন্দ্র মোদীজির প্রশাসনের সর্বোচ্চ পদে থাকার নিরবিচ্ছিন্ন ভাবে তার 25 বছর পূর্ণ হবে। আর এই মহেন্দ্রক্ষণকে, যা সংসদীয় রাজনীতির ইতিহাসে একটি বিরল, শুধু ভারতবর্ষ নয় পৃথিবীর যে কোনো গণতান্ত্রিক রাষ্ট্র এই দৃষ্টান্ত আর কেউ স্থাপন করতে পারে। 7ই অক্টোবর সারা দেশে একটি সেবা জ্যোতি যাত্রার আয়োজন করা হয়। সকাল 9টা থেকে প্রত্যেকটি সরকারি জেলায় ভারতীয় জনতা পার্টির কর্মীদের এক বর্ণাঢ্য উপস্থিতি থাকবে এবং জায়ান্ট স্ক্রিনের মধ্যে দিয়ে প্রধানমন্ত্রী এবং আমাদের সর্বভারতীয় সভাপতি শ্রী নীতিন নবীন দুজনের ভাষণ হবে।
0: জনসেবা থেকে দেশসেবা, এই মন্ত্রকে সামনে রেখে 25 বছরের দীর্ঘ রাজনৈতিক জীবনে মানুষের সেবায় নিরলসভাবে কাজ করে চলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেবা ও সুশাসনের এই ভাবনাকে সামনে রেখেই 2047 সালের মধ্যে বিকশিত ভারতের লক্ষ্য পূরণে কাজ করছে কেন্দ্র। এই ধারাবাহিকতা শুরু হয়েছে বিশেষ সিরিজ সেবা সংকল্প অভিযান। আজকের বিষয়ে রাম মন্দির, সভ্যতাগত চেতনার পুনর্জাগরণ, একটি প্রতিবেদন।
2: অযোধ্যায় রাম মন্দির নির্মাণকে ঘিরে ভারতের দীর্ঘ সাংস্কৃতিক ও ঐতিহাসিক পরম্পরা নতুন করে আলোচনায় উঠে এসেছে। 2024 সালের 22শে জানুয়ারি অযোধ্যায় রাম মন্দিরে প্রাণ প্রতিষ্ঠা অনুষ্ঠিত হয়। রাম মন্দিরকে কেন্দ্র করে অযোধ্যায় পরিকাঠামো, পর্যটন ও তীর্থযাত্রা ব্যবস্থারও বড় পরিবর্তন ঘটেছে। রাম মন্দিরের পুনর্জাগরণ শুধু অতীতের স্মৃতিকে ফিরিয়ে আনা নয়, ঐতিহ্য, মূল্যবোধ ও সাংস্কৃতিক আত্মবিশ্বাসকে সঙ্গে নিয়ে ভবিষ্যতের ভারত গড়ার একটি সংকল্প বলে মনে করেন রামকৃষ্ণ মিশন বিবেকানন্দ বিশ্ববিদ্যালয় বেলুড় মঠের সংস্কৃত ও দর্শন বিভাগের প্রধান ডক্টর রাকেশ দাস।
3: বর্তমানে প্রাকৃতিক মানসিক দূষণে আক্রান্ত পৃথিবীর ভার মুক্ত করতে গেলে শ্রী রামচন্দ্রের আদর্শে নতুন সমাজ ধর্ম চেতনা প্রতিষ্ঠা করা প্রয়োজন। মানুষের হৃদয়ে শ্রী রামচন্দ্রকে প্রতিষ্ঠিত করা এবং সমগ্র জগতে সেই চেতনার

0: ভারত আফগানিস্তানের সার্বভৌমত্ব, ঐক্য ও ভৌগোলিক অখণ্ডতার প্রতি পূর্ণ সমর্থন জানানোর পাশাপাশি আফগান জনগণের কল্যাণে তাদের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছে। এই সম্মেলনে ভারতীয় প্রতিনিধি দলের নেতৃত্বে ছিলেন রাশিয়ার নিযুক্ত রাষ্ট্রদূত বিনয় কুমার এবং যুগ্ম সচিব ডক্টর এম সুরেশ কুমার। রাশিয়া, ভারত, ইরান, কাজাকস্তান, চীন, কিরগিজস্তান, পাকিস্তান, তাজিকিস্তান ও উজবেকিস্তানের প্রতিনিধিরা এই বৈঠকে অংশ নেয়। ভারত ও সুইজারল্যান্ডের মধ্যে বিভিন্ন ক্ষেত্রে 5টি চুক্তি স্বাক্ষরিত হয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং সুইস প্রেসিডেন্ট গাই পারমেলেনের মধ্যে দ্বিপাক্ষিক বৈঠকের পর গতকাল অভিবাসন ও যোগাযোগ, তরুণ কর্মী বিনিময়, পরিবহন প্রযুক্তি ক্ষেত্রের বিকাশ ও সমন্বয়, চিহ্নিত ক্ষেত্রে পরিকাঠামোগত ব্যবস্থা সংক্রান্ত একাধিক চুক্তি স্বাক্ষরিত হয়। ইয়েমেনের আন্তর্জাতিক স্বীকৃত সরকার হুতিদের বিরুদ্ধে একটি বড় রকমের সামরিক অভিযান শুরু করেছে। সরকারি বাহিনী লোহিত সাগর এলাকায় বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ স্থান দখল করেছে বলেও সরকার দাবি করেছে। এই অভিযানের আনুষ্ঠানিক নাম দেওয়া হয়েছে অপারেশন ডন অফ ইয়েমেন। এর উদ্দেশ্য হল হুতিদের দখল করে নেওয়া, বিভিন্ন জায়গায় পুনরায় নিজেদের দখলে নেওয়া। আবাসন সংক্রান্ত দুটি বিল পার্লামেন্টে খারিজ হয়ে যাওয়ার পর ক্রমবর্ধমান রাজনৈতিক চাপের মুখে স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো স্যানচেজ আগামী 29 নভেম্বর আগাম সাধারণ নির্বাচনের ঘোষণা করেছেন। স্যানচেজ তার সরকারের মন্ত্রী এবং সোশ্যালিস্ট পার্টির বরিষ্ঠ নেতাদের সঙ্গে আলোচনার পর এই সিদ্ধান্ত নেন। মার্কিন যুক্তরাষ্ট্র, কানাডা সহ লাতিন আমেরিকা ও ক্যারিবীয় অঞ্চলের 8টি দেশ ইরান ও তার সহযোগী গোষ্ঠীগুলির বিরুদ্ধে পশ্চিম গোলার্ধে সন্ত্রাসবাদী কর্মকাণ্ড ও অন্যান্য নাশকতামূলক তৎপরতা চালানোর অভিযোগ করেছে। এর বিরুদ্ধে এই দেশগুলি পারস্পরিক সমন্বয় বাড়ানোর আহ্বান জানিয়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, দুবাই থেকে তেল আবিবগামী ফ্লাই দুবাই এর বিমানে ওমানি কোপাইলটে সন্ত্রাসবাদী হামলার জন্য ইরানই দায়ী বলে তিনি ব্যক্তিগতভাবে মনে করেন। হোয়াইট হাউসে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে ট্রাম্প একথা বলেন। রাষ্ট্রসংঘের মহাসচিব অ্যান্তনিও গুতেরেস নিরাপত্তা পরিষদের সংস্কারে ব্যর্থতার ফলাফল সম্পর্কে সদস্য দেশগুলিকে সতর্ক করেছেন। উপমুখপাত্র ফারহান হক জানিয়েছেন, গুতেরেস স্থগিত হয়ে পড়া সংস্কার প্রক্রিয়াকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সদস্য রাষ্ট্রগুলির প্রতি আহ্বান জানিয়েছেন। রোমানিয়ায় ভারতীয় দূতাবাসের পক্ষ থেকে জানানো হয়েছে, কৃষ্ণ সাগরে বাণিজ্যিক জাহাজ এমভি রায়াদ মামাদোভে এক হামলার ঘটনায় দুই বিদেশি নাগরিক প্রাণ হারিয়েছেন। আহত হয়েছেন ওই জাহাজের বেশ কয়েকজন কর্মী। সামাজিক যোগাযোগ মাধ্যমে দূতাবাসের তরফ থেকে জানানো হয়েছে, জাহাজের কর্মীদের মধ্যে যে 3 জন ভারতীয় ছিলেন তারা অবশ্য নিরাপদেই আছেন। বিখ্যাত ব্রিটিশ ঔপন্যাসিক ও রাজনীতিবিদ জেফ্রি আর্চার প্রয়াত, বয়স হয়েছিল 86 বছর, গতকাল নিজের বাড়িতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি, তবে তার মৃত্যুর কারণ প্রকাশ করা হয়নি। ব্রিটিশ পার্লামেন্টে কনজারভেটিভ দলের প্রাক্তন সদস্য জেফ্রির দীর্ঘ সাহিত্যিক জীবনে 30 কোটিরও বেশি বই বিক্রি হয়েছে। নানা অনুষ্ঠানের মধ্য দিয়ে পদার্থবিজ্ঞানী জ্যোতির্বিজ্ঞানী ডক্টর মেঘনাথ সাহার 134তম জন্মদিন আজ উদযাপিত হবে। 5 ম্যাচের টি-20 ক্রিকেট সিরিজের প্রথম ম্যাচে ভারত আজ ওয়েস্ট ইন্ডিজের মুখোমুখি হবে। লখনৌয়ের একানা ক্রিকেট স্টেডিয়ামে খেলা শুরু হবে সন্ধ্যে 7টায়। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আর একবার। কঠোর নিরাপত্তায় পশ্চিমবঙ্গের 2টি সহ 3 রাজ্যের 5 বিধানসভা এবং অসমের 1টি লোকসভা আসনের উপনির্বাচনে ভোটগ্রহণ চলছে। এ পর্যন্ত ভোট পর্ব শান্তিপূর্ণ বলে জানা গেছে। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু 3 দিনের সফরে আজ হিমাচল প্রদেশ যাচ্ছেন। খবর এখনকার মতো এ পর্যন্ত। এর পরবর্তী সংবাদ শুনুন সকাল 10টা বেজে 10 মিনিটে।
1: यो आकाशवाणी खरसाङ हो। अब सुन्नुहोस् समाचार। पश्चिम बङ्गालको नन्दीग्राम अनि रेजीनगर विधानसभा सिटमा उपचुनावका लागि मतदान जारी छ। बिहान 7 बजीदेखि सुरु भएको मतदान साँझ 6 बजी समाप्त हुनेछ। दुवै विधानसभा क्षेत्रमा कुनै पनि अप्रिय घटना हुन नदिन व्यापक सुरक्षा व्यवस्था तथा अर्धसैनिक बल तथा पुलिस बल तैनात गरिएका छन्। जिल्ला प्रशासन र निर्वाचन विभागका अधिकारीहरूले बताएअनुसार स्वतन्त्र, शान्तिपूर्ण अनि निष्पक्ष मतदान सुनिश्चित गर्न आवश्यक सबै उपायहरू गरिएका छन्। मतदाताहरूलाई सहयोग गर्न प्रत्येक बुथमा मतदाता सहायता केन्द्र स्थापित गरिएको छ। मोबाइल फोन जम्मा गर्न प्रत्येक बुथमा जम्मा गर्ने झोलाको पनि व्यवस्था गरिएको छ। पश्चिम बङ्गालमा आगामी 2 वर्षमा 4 नयाँ विमानस्थलहरूको विकास गरिने छ, जसका लागि नागरिक उड्डयन मन्त्री के राममोहन नायडु अनि मुख्यमन्त्री शुभेन्दु अधिकारीको उपस्थितिमा हिजो नवान्नमा केन्द्र र राज्य सरकारबीच एउटा महत्त्वपूर्ण समझदारी पत्रमा हस्ताक्षर गरियो। श्री नायडूले भन्नुभयो, परियोजनामा हाँसीमारा र कलैकुण्डा सैन्य हवाई अड्डाभित्र यात्रु टर्मिनल र अन्य सुविधाहरू विकास गरिनेछ। बालुरघाट विमानस्थल विस्तार गर्ने र पुरुलियामा नयाँ विमान

0: कार्यक्रम स्वर माधुरीको प्रस्तुतिपछि अब प्रस्तुत छ बंगला कार्यक्रम।
1: এখন শুনবেন ডুয়ার্স ডায়েরি। সাপ্তাহিক বিশেষ বিশেষ কিছু রেডিও প্রতিবেদন নিয়ে শুরু হচ্ছে ডুয়ার্স ডায়েরি। এখন শুনবেন একটি বিশেষ বেতার প্রতিবেদন, যেখানে আমরা কথা বলেছি রাষ্ট্রপতি পুরস্কার প্রাপ্ত নার্স জলপাইগুড়ির গীতা কর্মকারের সঙ্গে। তিনি জাতীয় ফ্লোরেন্স নাইটিঙ্গেল পুরস্কার পেয়েছেন 2026। নমস্কার দিদি।
2: নমস্কার। নমস্কার। আপনার এত বড় একটা সম্মান রাষ্ট্রপতির কাছ থেকে, এই যে নাইটিঙ্গেল এত বড় একটা অ্যাওয়ার্ড পেলেন, সেই সময় যখন খবরটা শুনলেন আপনাকে চিহ্নিত করা হয়েছে এত বড় অ্যাওয়ার্ডের জন্য, কেমন লেগেছিল আপনার?
3: 23 তারিখে যখন আমি এই খবরটা পাই দুপুরের দিকে, ফোন এসেছিল দিল্লি থেকে, আমার বিশ্বাস হচ্ছিল না। অনেকক্ষণ আমি চুপ করেছিলাম। তারপর আবার আমাকে জিজ্ঞাসা করা হয়, আপনি গীতা কর্মকার বলছেন হিন্দিতে? আমি হ্যাঁ, মানে গীতা কর্মকারই বলছি। তখন বলছে, আপ ফ্লোরেন্স নাইটিঙ্গেল অ্যাওয়ার্ড কে লিয়ে সিলেক্টেড হো। তারপর আমি বলছিলাম যে মা এ বাত বিশ্বাস কর সকতি হুম, বলে আপকো নেটওয়ার্ক খুলা হ্যায় ক্যা, আপকো তো মেসেজ ভেজা হ্যায়, আপনি হি দেখা। আমি মানে তো ভোট দেনে কে লিয়ে গিয়া থা ম্যাডাম, ইসলিয়ে নেটওয়ার্ক কানেক্ট নেহি থে, আপ দেখতি হুম। বলে আপ দেখিয়ে, আপ সিলেক্টেড হো, আপকো কাইসা লাগ রাহা হ্যায়। তারপর আমি বলছিলাম যে আমার কোনো ভাষা নাই বলার, এতটাই আনন্দ, এতটাই আনন্দ। আমাদের নার্সিং পর্যায়ের কর্মচারী আমরা যারা থাকি তাদের সর্বশ্রেষ্ঠ পুরস্কারিতা, এর চাইতে আর বড় কিছু হতেই পারে না। চোখে জল এসে গেছিল, কেঁদে দিয়েছিলাম। ওনারা দেখতে পায়নি, বাড়িতে আমার হাজবেন্ড ছিলেন, তিনি ফোনে ওরকম দেখে কি হয়েছে কি হয়েছে, কয়েক সেকেন্ড চুপ করে থেকে তারপরে তাকে বললাম, এতটা আনন্দ হয়েছিল।
1: যখন আপনি পুরস্কারটা নিচ্ছিলেন রাষ্ট্রপতির হাত থেকে, আমাদের মাননীয় রাষ্ট্রপতির হাত থেকে, এই সময়কার একটু ফিলিংসটা যদি বলেন, কারণ আপনার মন অনেক উদার, আপনার খুব মন দিয়ে আপনি কাজ করেছেন, খুব নিষ্ঠার সঙ্গে কাজ করেছেন। আপনাকে যখন মেডেলটা পরানো হলো, হাতে যখন মানপত্রটা দেওয়া হলো, সেই সময়কার যদি একটু যদি কথা বলো।
3: আমি তো কোনোদিন কোনো তীর্থ করতে যাইনি, কোনো পীঠস্থানে যাইনি, মথুরা বৃন্দাবন হরিদ্বার কোথাও আমি যাইনি। ওখানে গিয়ে সবটা আমার মনে হচ্ছিল সম্পূর্ণ তীর্থ আমার এখানটাতেই হয়ে গেল, একটা পিন পড়ার আওয়াজও ছিল না। ভালো করে চারিদিকটাকে তাকিয়ে দেখলাম, দেখে বললাম, মা দেখো তোমার গীতা, মা দেখো। ভেতর থেকে কান্না আসছিল। তারপরে ওই যেভাবে অ্যানাউন্সমেন্ট হয় পুরস্কার নেওয়ার জন্য, আমাদেরকে সেটা নিয়ে রিহার্সেল করানো হয়েছে।

0: ছিল সেইভাবে করি। রিহার্সালের দিনে একবারই যাতে আমি পারি সেটাই আমি চেষ্টা করেছিলাম। বারবার মানে ফেল করতে ভালো লাগে না, পিছিয়ে যেতে ভালো লাগে না, একবারই পেরেছিলাম। তারপরে ফাইনালি যখন নাকি অ্যানাউন্স করা হলো গীতা কর্মকার, দাঁড়ালাম, হাতটা একটু মুঠি ছিল, বললাম মা হাত ধরো, গেলাম দাঁড়ালাম। পুরস্কার নেবার সময় খুব কান্না পাচ্ছিল, হয়তো ভিডিওটা খেয়াল করলে আপনারা দেখতে পাবেন, আমার দুবার করে খুব জোরে কান্না পেয়ে গেছিল। আমি ঢোক গিলেছি, আমি সবাইকে বলি খুব কান্না পেলে ঢোক গিলে ফেলবি, ভাই বোনদেরও তাই বলি, ঢোক গিলেছি। গেছি, মনে হয়েছে সাক্ষাৎ ভগবান, একদম জাগ্রত পীঠস্থান, সেখানে ভগবান তার কাছ থেকে এই প্রাপ্তি, এর চাইতে বড় কিছু আমার আর হয় না। কখনো কখনো কেউ বলে না তুই মরলে নরকে যাবি, অর্থাৎ আবার বলে না স্বর্গে যাবি, আমার স্বর্গবাস হয়ে গেছে, আমার সকল কিছু পাওনা হয়ে গেছে, আমার আর কোনো কিছু পাওনা নাই, আমার আর কোনো কিছু বলার নেই, আর সমস্ত তীর্থ আমার ভ্রমণ করা হয়ে গেছে একদম।
1: এত বছর আপনি চাকরি করেছেন, চাকরি জীবনের সময়টা কতটা, পিরিয়ডটা কত, বয়সে আপনি চাকরিতে জয়েন করেছিলেন?
0: আমার জন্ম হচ্ছে 22শে জানুয়ারি 1964। আর আমি ট্রেনিং এ গেছি, নার্সিং ট্রেনিং এ গেছি 20/7/1981। ট্রেনিং থেকে বেরিয়ে আসছি 28/2/1983, জুন মাসের 2 তারিখে 1983 সনের আমাদের অ্যাপয়েন্টমেন্ট অর্ডার আসে। তখন সিএমএইচ অফিসে জয়েন করে, আমাদের ব্লক যেহেতু সদর ব্লক ছিল, বেলাকোবা রুরাল হসপিটাল, বেলাকোবা রুরাল হসপিটাল আমরা সবাই আসি। তখন সেইখান থেকে যার যার এরিয়া ভাগ করে দেওয়া হয় ব্লক মেডিকেল অফিসারের মাধ্যমে। আমার ফিল্ড প্রথম অবস্থাতে রংধামালি পিএসসির ওখানে চারের বাড়ি বলে একটা জায়গা হয়েছিল, সেখানে 3-4 দিন কাজ করবার পরেই আমাকে বলা হয় ডিমাঝার টি গার্ডেনে তোমার পোস্টিং, এবং সেটা তখনও রিটেনে ছিল, পরে আবার দেওয়া হয়। বরং আমার ডেঙ্গুয়াঝার টি গার্ডেনে কাজ করতেই ভালো হয়েছিল, ওই চারের বাড়ি বলে যে জায়গাটা ছিল অনেকটা ছড়ানো করা, ঠিক বুঝে উঠতে পারছিলাম না সেই মুহূর্তে পিএসসি ওখান থেকে। ওই একদিন দুদিন কেবল কাজটা শুরু করেছিলাম, তারপরেই তো অর্ডারটা পেয়ে গেলাম। আর ডেঙ্গুয়াঝারে যখন আমি এসে কাজে জয়েন করবার জন্য ঢুকলাম, তখন তো কোনো স্বাস্থ্যকেন্দ্র বা কোনো কিছু আমাদের ছিল না, কিছুই ছিল না, নিজেদেরকেই সবটা তৈরি করে নিতে হয়েছে। আর আমি সাইকেল নিয়ে ঘোরাফেরা করতাম, সাইকেল নিয়ে তখন ওই বাগানের হসপিটাল একটা ছিল টি গার্ডেন লেবারদের জন্য, সে হসপিটাল বর্তমানে যেই হসপিটাল সেই হসপিটাল ছিল না, একদমই অন্যরকম ছিল পরিকাঠামো। সেখানে গিয়ে ডাক্তারবাবুর সাথে দেখা করলাম, ম্যানেজারের সাথে দেখা করলাম, তখন সেখান থেকে সেইভাবে কোনো গুরুত্ব পাওয়া যায়নি। ধীরে ধীরে ফিল্ডে গ্রামে গঞ্জে ঘুরতে শুরু করলাম, কিভাবে কি হয় এই যে কাজ করা। 2026 সালের 31শে জানুয়ারি আমরা অবসর পাই, তার মাঝখানটাতে মানে আমি ডেঙ্গুয়াঝার চা বাগানে কাজ করিয়ে গেছি 1983 সনের জুনের 2 তারিখ থেকে একদম 2020 সালের ডিসেম্বর পর্যন্ত।
1: বলছি আপনার যে দীর্ঘ চাকরি জীবন, 42 বছরের চাকরি জীবনে আপনি কিছুদিন আগে রিটায়ার করেছেন, এই সময় এসে আপনি সবচেয়ে উঁচু সবচেয়ে বড় একটা অ্যাওয়ার্ড জিতেছেন দেশের মধ্যে, যেটা আপনারা নার্স এবং সেবিকা হিসেবে যে এত বড় দায়িত্ব পালন করেছেন, কারণ আপনি প্রত্যন্ত গ্রামে ভ্যাকসিনেশনেরও কাজ করেছেন খুব ভালোভাবে, এবং যখন করোনা ছিল সে সময়ও আপনার কাজের গুরুত্ব ছিল অপরিসীম, সেই সম্মানটুকুই ভারত সরকার আপনার কাছে আজ তুলে ধরেছেন, তাই তো দিদি?
0: হ্যাঁ একদম।
1: আপনার কেমন অভিজ্ঞতা ছিল এই যে গ্রামে গঞ্জে সাইকেল চালিয়ে ঘুরে ঘুরে এত কাজ করেছেন আপনি গ্রামীণ হাসপাতালগুলিতে, তো কিছুটা আপনার কোনো কথা মনে আছে?
0: আমাদের কাজগুলো একদম মা ও শিশু সুরক্ষা, একদম আদিবাসী এলাকা, সেখানে কাজ করতে গেছি, দেখেছি মায়েরা যারা গর্ভবতী তারা ঠিক মতো তাদের পুষ্টিকর খাবার পায় না, তারা নিজেরাই

অপুষ্টিতে ভুগছে এবং কারোর ঘরেই পরিবার পরিকল্পনার ব্যবস্থা নিয়ে কোনো কিছু সচেতনতা নাই, তাদের কোনো ধারণা নাই, কারোর 5টা কারোর 6টা এইরকম বাচ্চা, সব ছোট ছোট কুটি কুটি বাচ্চা, কারোর কোলে বাচ্চা সেই অবস্থায় সে প্রেগনেন্ট, ওইখান থেকে তাদেরকে ডেলিভারির জন্য প্রস্তুতি করা, প্রস্তুত করা, তাদেরকে হসপিটালে ডেলিভারি সম্পর্কে বুঝানো, তাদের সংস্কারই ছিল বাড়িতে ডেলিভারি হবে, 100 ভাগের মধ্যে 100 ভাগ ডেলিভারি বাড়িতে হতো, কোনো পরিবার পরিকল্পনার ব্যবস্থা তারা নিতেন না, তাদের মধ্যে কোনো ধারণাই তো ছিল না। তারপরে বাচ্চারা গুটি কয়েক বাচ্চা স্কুলে যেত, বাগানের স্কুলে, আর কোনো বাচ্চার স্কুলে যাওয়া ছিল না। শিক্ষা যদি না থাকে তাহলে সচেতনতা আসবে কি করে? অতএব এই ডেঙ্গুয়াঝার চা বাগানে কাজ করতে গিয়ে, অনেক বড় এলাকা, কিন্তু অনেকটা বড় এলাকা, ডেঙ্গুয়াঝারটাকে 3টা ডিভিশনে ভাগ করা আছে, ইস্ট ডিভিশন, ওয়েস্ট ডিভিশন, জগৎ ডিভিশন। ইস্ট ডিভিশন থেকে জগৎ ডিভিশন এবং ওয়েস্ট ডিভিশন প্রায় 7 কিলোমিটার দূরে দূরে, এবং অনেক ছড়ানো, চা বাগানটাকে টোটাল ঘেরা করা আছে লেবার কোয়ার্টার দিয়ে। গেছি তাদের কাছে, সাইকেল নিয়ে গেছি, কোনো কোনো সময় আমাকে বাগান হসপিটালের যারা স্টাফ খুবই ভালোবাসতেন তারা বলতেন, দিদি ওইদিকে যাস না, দিদি এইদিকে যাস না। তখন ভেবেছি যদি না যাই তাহলে পরে বেনিফিশিয়ারি গুলো পরিষেবাটা পাবে কি করে, যাই না কি হয় দেখা যাবে। গেছি, গিয়ে দেখেছি এই সমস্ত দৃশ্য, তাদেরকে নিয়ে বুঝে বুঝে কাজ করা। প্রথমেই তো আগে টার্গেট করা হয়েছিল যাতে হোম ডেলিভারিটা না হয়, হোম ডেলিভারিটাকে আটকাতে হবে, এই জন্য অনেক অনেক পরিশ্রম করতে হয়েছে, সেই টিম তৈরি করা, ভলেন্টিয়ার রেডি করা, সব কারা ডেলিভারিটা বাড়িতে করে, এলাকার নন ট্রেন দায়ী, কোনো ট্রেনিং প্রাপ্ত দায়ী ছিল না, কারোর মাসিমা, কারো দিদিমা, কারোর প্রতিবেশী এরা করতেন, ওনাদেরকে নিয়েই বসে তাদের বুঝানো যে কতটা ঝুঁকি সম্পন্ন এই বাড়িতে প্রসব, তাদেরকে সচেতন করা, এবং এই সমস্ত করবার জন্য যে আমার সহযোগিতার প্রয়োজন ছিল, আমার ব্লক মেডিকেল অফিসার বা বিপিএইচএন, পিএইচএন বা ডিস্ট্রিক্ট থেকে বিপিএইচএনও ম্যাডাম, যখন যারা সব দিন তো একই জন ছিলেন না, পরপর পরিবর্তন হয়ে পরিবর্তিত অফিসাররা এসেছেন, তাদের কাছে আমি সাহায্য চেয়েছি, তাদের সাহায্য পেয়েছি, এবং আমি নিজের মতন করে, মানে একটা বাড়ি যেভাবে করে লোকে গুছানোর চেষ্টা করে, আমার কর্মক্ষেত্রটা একটা বাড়ির মতন হয়ে গেছিল, এবং ওই এলাকার মানুষজনগুলো আমার পরিবারেরই একটা মেম্বারে পরিণত হয়ে গেছিল। সবসময় মাথার মধ্যে ঘুর ঘুর করতাম, আমি খাতা কাগজের মধ্যে সবসময় তাদের নামগুলো লিখে নোট রাখতাম, এই বাড়িতে এই তারিখে যেতে হবে, ওই বাড়িতে ওই তারিখে যেতে হবে, আমি সবসময় আমার ট্যুর প্ল্যানটাকে ফলো করতাম। তার মধ্যেও যদি কারোর বাড়ি থেকে কোনো বিশেষ খবর আসতো, সে সকাল হোক, দুপুর হোক, বিকেল হোক কি রাত্রি হোক, কোনো কোনো সময় রাত্রি 11টার সময় তাদের বাড়ির লোকরা যখন জানতে পারছে আমার বাড়িটা এই জায়গায়, তখন তারা চলে আসছে, এসে বলছে দিদিমণি ওকার এই হলাক, এই হই গেলাক, আয় যা। আমি তখন শুনে নিয়ে বলতাম তোরা কোন একটা রিক্সায় করে হাসপাতালে নিয়ে আয়, আমি যাচ্ছি। হাসপাতালে গেছি তাদের, তারা চলে আসছে হাসপাতালে, গেছি তাদের যতটা পরিষেবা দেওয়া দরকার, পাওয়া দরকার, সেই রকম করে তাদের পাশে থাকবার চেষ্টাটুকু করছি। অতএব এইভাবে করে করে, মানে কথা বলতে গেলে না, প্রচুর প্রচুর প্রচুর কথা, প্রচেষ্টার মাধ্যমে, মিটিং করে, আলোচনা সভাগুলো করে, যেই সমস্ত জায়গায় যেই আলোচনা করা দরকার, একটা গর্ভবতী মায়ের ওইখানটাতে আমি যদি স্কুলের বাচ্চাদের নিয়ে আলোচনা করি তাহলে তো সেটা ফ্রুটফুল হবে না, হবে কি? হবে না। তাহলে গর্ভবতী মা, প্রসূতি মা, তাদের এখানে সেই বিষয় নিয়ে আলোচনা করা, শিশুদের স্কুলে নেওয়ার জন্য স্কুলের দিদিমণি ডেকে নিয়ে এসে তাদেরকে নিয়ে সেইটাই আলোচনা করা, ভ্যাকসিনের ব্যাপারে বাড়ির লোকজন দিয়ে সবাইকে নিয়ে বিভিন্ন জায়গায় বিভিন্ন ভাবে আলোচনা করে করে একদিনে এই জায়গাটা আসেনি, বহু সময় লেগে গেছে, কিন্তু সবটাই সম্ভব হয়েছে। এবং পরিবার পরিকল্পনার ব্যবস্থা গ্রহণের ক্ষেত্রেও, যে যার 2টো বাচ্চা হয়ে গেছে, টার্গেট করা হয়ে গেছে, তাদের ভ্যাসেকটমি অপারেশন করানোর জন্য, কারো টিউরেকটমি অপারেশন করার জন্য পার্মানেন্ট মেথড এইগুলো, আর টেম্পোরারি মেথডের মধ্যে যাদের কেবল বিয়ে হয়েছে তারা ওরাল পিল ব্যবহার করুক, কিংবা

0: তাদের মধ্যে সচেতনতার ব্যাপারে আলোচনা করা হয়েছে, সেইগুলো করে স্পেসিং অফ চাইল্ড সেটার জন্য আলোচনা করে এইভাবে করে এগোতে এগোতে একটা জায়গায় এলো যখন নাকি 100 থেকে 0-তে চলে আসছে বাড়িতে ডেলিভারিটা, এবং একটা বাচ্চাও বাকি থাকেনি ভ্যাকসিনেশনের। ভ্যাকসিনেশনের তো শিডিউল আছে, বাচ্চার জন্মের পর থেকে 16 বছর পর্যন্ত তাদেরকে ভ্যাকসিন দিতে হয়, ইমিউনাইজেশন দিতে হয়। সেই শিডিউল ধরে ধরে একদম একটা বাচ্চাও যাতে বাকি না যায় সেইভাবে করেই কাজ করে এগিয়ে গেছি। তারপরে স্কুলে যাওয়ার ব্যাপারটা, শিক্ষাটা না আসলে তো সচেতন হবে না। সেই সময় যেই বাচ্চাটা বাড়িতে ডেলিভারি হয়েছিল তাকে ভ্যাকসিন দিয়ে তাকে স্কুলে পাঠিয়ে সে আজকে বড় হয়ে সে নার্সিং, কেউ বা নার্সিং ট্রেনিং করেছে, কেউ বা হেলথ ডিপার্টমেন্টেরই ওই রেডিওলজি ইসে নিয়ে টেকনিশিয়ান হয়েছে, কেউ বা প্রাইভেট কোম্পানিতে চাকরি করছে, কেউ ক্যালকাটা পুলিশে চাকরি করছে, কেউ স্টেট গভর্নমেন্ট পুলিশে, ওয়েস্ট বেঙ্গল পুলিশে চাকরি করছে। এই সমস্ত দেখে বুকটা ভরে যায়, মনে হয় যে হ্যাঁ কিছু করা গেছে। যেই বাচ্চাটি আমারই সামনে বড় হয়েছে সেই আমার নিয়ারেস্ট কলিগ হয়ে আমারই পাশের চেয়ারে বসে কাজ করছে, দেখে মনে হয়েছে যে না সত্যি কিছু করা গেছে, কিছু হয়েছে। আর 1983 সন থেকে তো আমাদের এই স্বাস্থ্য কেন্দ্র বা উপস্বাস্থ্য কেন্দ্র বা হেলথ ওয়েলনেস সেন্টার বা সুস্বাস্থ্য কেন্দ্র এইভাবে কোনো নাম ছিল না, এখন ধীরে ধীরে সেগুলো পরিবর্তিত হয়ে হয়ে এখন ডেঙ্গু আঝার হেলথ ওয়েলনেস সেন্টার। 2011 আশা দিদিমণি রায়, 2011-তেই সম্ভবত সেকেন্ড এনএম দিদিমণি, যাদের ডেজিগনেশন আজকে CHA হয়েছে, কমিউনিটি হেলথ অ্যাসিস্ট্যান্ট, তারপরে CHO সেমি ডাক্তার, কমিউনিটি হেলথ অফিসার, তারা এসেছেন। অতএব এখন কাজের সহযোগিতা বা সহকর্মী বন্ধু অনেক হয়েছে, প্রত্যেকটা সেন্টারই হয়ে গেছে, পরিকাঠামো অনেক পরিবর্তন হয়ে গেছে। একটা সময়ে আমি একটা টেবিল একটা চেয়ার নিয়ে হাটে বাজারের কোনো একটা দোকানের সামনে বসতাম, কয়েকটা পয়সা দিয়ে সেটা রাখার ব্যবস্থা করতাম, এইভাবে করে কাজ করেছি। আজকে একদম সরকারিভাবে ঘর করে দেওয়া হয়েছে, ইলেকট্রিসিটি দেওয়া হয়েছে, জল দেওয়া হয়েছে, বিভিন্ন ধরনের সরঞ্জাম দেওয়া হয়েছে যাতে জনগণের স্বাস্থ্য পরিষেবাটা সুন্দরভাবে দেওয়া যায়, এবং লোকজন প্রচুর দেওয়া হয়েছে, স্টাফও আছে। জায়গাতে যারা রিটায়ার করে গেছে সেখানে স্টাফ ক্রাইসিস আছে, সেটাও ফুলফিল হয়ে যাবে, কিন্তু আগে আমরা যারা 1983 বা 1985-তে যারা সার্ভিসে জয়েন করেছিলাম তখন যে যেই অবস্থাটা ছিল এখন কিন্তু সেই অবস্থাটা, মানে নদী নৌকা তৈরি, বৈঠা তৈরি, মাঝি আছে, শুধু দিক দেখে দেখে দিয়ে চলে যাও ব্যাস।
1: ছোটবেলা থেকেই আপনাকে যে খুব যে বেশি স্বাচ্ছন্দ্য বা অনেক অর্থনৈতিক অবস্থা আপনাদের ভালো সেটা কিন্তু ছিল না, কিন্তু তারপরও জীবনে জীবনে তারপরে আপনারা লড়াই করে গেছেন। তো সেই সময় পড়াশুনো অনেক দায়িত্ব, আমি শুনেছি আপনাদের বাড়ি অনেক গরু ছিল।
0: বাবা যখন মারা গেলেন তখন আমি ক্লাস 7-এ উঠলাম, ডিসেম্বরে রেজাল্ট বেরোলো, বাবা ফেব্রুয়ারিতে মারা গেলেন। কিন্তু বাবা মারা যাওয়ার পরে বর্দার একার পক্ষে তো এই আমাদের 3 ভাই 3 বোন মা এত বড় সংসারটা টানা সম্ভব না। মাকে বলছিলাম মা তোমাকে কোনো কাজ করতে হবে না, তখন মা বলছিল মা মন দিয়ে পড়াশোনা করো, লেখাপড়া করো, মানুষ হইতে হবে, কিন্তু মানুষ না হলে খুব কষ্ট, আমার মতো হয়ে যাবা। মাথায় ওই যে ঢুকে গেছিল, মা কামছিল যে মা আমি আছি মা, তুমি চিন্তা করবা না। আর ওই মুহূর্তে একটা গরু, একটা গরু সেটা বাচ্চা দেওয়ার পরিস্থিতিতে আসছে আর কি, গরুটা গর্ভবতী, গরুটা মেয়ে বাচ্চা দিয়েছিল কিছুদিন পরেই, তার গরুটা আমাদের কাছে ভগবান ছিল, সেই গরুর নাম ছিল কমলি। আর বাচ্চা দেওয়ার পরে গোয়ালা দুয়ালে 3 কেজি 3.5 কেজি দুধ হতো, কিন্তু আমি ওনার দুয়ানো দেখে নিয়ে আমি নিজে নিজে আবার মাঝে মাঝে প্র্যাকটিস করতাম। আমি দুয়ালে 5 কেজি 6 কেজি এমনকি 7 কেজি দুধও হতো, কিন্তু দুধ কিন্তু আমি সবটা নিংড়ে নিতাম না, বাচ্চা যাতে পায় সেটাও রাখতাম। আর এখন তো আমরা গোমাতার পূজা করি, তখন কিন্তু আমি জানতাম না গোমাতার পূজা কি, কি ভালো মন্দ। মা ঘাস কেটে আনতো।

0: মায়ের ধাস, অনেক দূর থেকে আনতে দৌড়ে যেতাম, বোঝা মাথায় করে নিয়ে আসতাম, অনেক অনেক অনেক লড়াই গেছে, অনেক মানে সেগুলো ঠিক তখন লড়াই মনে হয় নাই, মনে হয়েছে এগুলো কাজ, এগুলো করতে হবে, এগুলো না করলে হবে না। এখন মনে হয় যে হ্যাঁ, কি করে পারতাম এই পরিস্থিতিগুলো করতে, মা কি করে পারতো, ছোট ছোট ভাই বোন কি করে পারে, বড়দা কি করে পারে, কিন্তু সবাই আমরা পেরে গেছি, হয়ে গেছে। গরুটা নিয়ে খুব মজার ছিল, গরুটাকে যেমন যেমন বলতাম ওনার শুনতো। এখন তো গোমাতার পূজা হয়, তখন ওই আমার গোমাতা কমলি নাম ছিল, যেদিন যেদিন দুধের বেশি, এই মনসা পূজায় দুধের প্রয়োজন বেশি, আগের দিন ভালো করে ঘাস টাস আর একটু বেশি ঘাস দিতাম, গুড় হলুদ দিতাম, দিয়ে ওকে বলতাম কমলি বোন কালকে কিন্তু মেলা দুধের দরকার, এক পোয়া দুধ বেশি দিবি, এক পোয়া জল মিলাবো, তাহলে পরে বেশি পয়সা হবে, তোকে গুড় খাওয়াবো, ভুসি খাওয়াবো। না, কথাগুলো শুনে মনে হতো কি সেই দৃশ্য আমার চোখের সামনে এখনো ভাসছে, চোখ দিয়েও যেন হাসছে।
1: এতক্ষণ আমরা কথা বলছিলাম শ্রোতা বন্ধুরা গীতা কর্মকার, জলপাইগুড়ি জেলার গীতা কর্মকার। তিনি পশ্চিমবঙ্গ উত্তরবঙ্গ অঞ্চলে মর্যাদা সম্পন্ন জাতীয় ফ্লোরেন্স নাইটেঙ্গেল পুরস্কার পেয়েছেন ভারতের মাননীয় রাষ্ট্রপতির হাত থেকে। আমি এতক্ষণ তার সঙ্গে কথা বলছিলাম। গীতা দিদি, আমাদের খুব প্রিয় গীতা দিদি উত্তরবঙ্গের, আপনাকে অসংখ্য ধন্যবাদ, আমাদের আমাদের আকাশবাণীতে এতক্ষণ আপনি আমাদের সঙ্গে কথা বললেন, আপনাকে ধন্যবাদ এবং প্রণাম। নমস্কার দিদি।
0: নমস্কার নমস্কার, অনেক অনেক ধন্যবাদ, আদর ভালোবাসা, নমস্কার এইভাবে আমাকে সময় দেওয়ার জন্য, আমার মনের কথা বলতে সুযোগ দেওয়ার জন্য অনেক অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ।
1: আজকের ডুয়ার্স ডায়েরি এই পর্যন্তই, আগামী সপ্তাহে আবার আপনাদের কাছে উপস্থিত থাকব সাপ্তাহিক বিশেষ বিশেষ খবর নিয়ে ডুয়ার্স ডায়েরিতে। এই অনুষ্ঠানটির সঞ্চালনা এবং সাক্ষাৎকার গ্রহণে আমি সোমা মুখোপাধ্যায়, আকাশবাণী, কার্শিয়াং।

0: ডেঙ্গির ব্যাপারে সতর্ক থাকুন, ডেঙ্গি থেকে বাঁচুন।
1: কিভাবে বুঝবো যে ডেঙ্গি হয়েছে?
0: ডেঙ্গিতে জ্বর হয়, সঙ্গে মাথার যন্ত্রণা, গা হাত পায়ে ব্যথা। জ্বর হলে স্বাস্থ্য কেন্দ্রে গিয়ে রক্ত পরীক্ষা করান।
1: বাড়িতে কিভাবে ডেঙ্গির উপশম সম্ভব?
0: বাড়িতেই বিশ্রামে থাকতে হবে, গা মাথা বারবার ভেজাতে হবে। এমনিতে যতটা জল খান তার থেকে দিনে এক লিটার বেশি করে জল ও অন্যান্য তরল খাবেন। জ্বর ও ব্যথার ওষুধ হিসেবে শুধুমাত্র প্যারাসিটামল খান। অসুখের প্রথম 5 দিন মশারির মধ্যে থাকুন, যাতে মশা কামড়ে ভাইরাস না ছড়ায়। এইভাবে বাড়িতেই ডেঙ্গির চিকিৎসা সম্ভব, কিন্তু বাড়াবাড়ি হলে চিকিৎসকের পরামর্শ নিন। পশ্চিমবঙ্গ সরকারের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তর দ্বারা জনস্বার্থে প্রচারিত।

বাড়িতে থেকেই ডেঙ্গি থেকে সম্পূর্ণ সুস্থ হওয়া সম্ভব। তবে বাড়াবাড়ি হলে, যেমন খুব দুর্বলতা, রোগী বসে বা দাঁড়িয়ে থাকতে পারছেন না, একটুতে মাথা ঘুরছে, বারবার বমি হচ্ছে বা পেটের যন্ত্রণা, ছ ঘন্টারও বেশি সময় প্রস্রাব হয়নি, দেহের কোনো জায়গা থেকে নিজে থেকে রক্তপাত হলে বা চামড়ায় কালশিটে দেখা দিলে, জ্বরের মাত্রা খুব বেশি হলে, রোগী ঘরের মধ্যে রয়েছে বা শ্বাসকষ্ট হচ্ছে, তবে দেরি না করে রোগীকে হাসপাতালে নিয়ে যান। পশ্চিমবঙ্গ সরকারের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তর দ্বারা জনস্বার্থে প্রচারিত।

0: এবং আসামের একটি লোকসভা আসনের উপনির্বাচনের ভোট গ্রহণ কয়েকটি বিক্ষিপ্ত ঘটনা ছাড়া মোটামুটি শান্তিপূর্ণভাবে শেষ হয়েছে। কেন্দ্রীয় সংসদীয় বিষয়ক মন্ত্রী কিরেন রিজিজু আজ ভারতের নির্বাচন কমিশন এবং অন্যান্য সাংবিধানিক সংস্থাকে বারবার নিশানা করার জন্য কংগ্রেস দল ও বিরোধী দলনেতা রাহুল গান্ধীর সমালোচনা করেছেন। এয়ার মার্শাল আশুতোষ দীক্ষিত বিমান বাহিনীর নতুন প্রধান বা চিফ অফ এয়ার স্টাফ নিযুক্ত হয়েছেন। ওমানের উপকূলে পানামার পতাকাবাহী বাণিজ্যিক জাহাজের ওপর হামলার নিন্দা করেছে ভারত। বিদেশ মন্ত্রক এক বিবৃতিতে জানিয়েছে জাহাজটির 19 জন ক্রুয়ের মধ্যে 17 জনই ভারতীয় নাগরিক। ভারতের মহিলা ক্রিকেট দলের অধিনায়ক হরমনপ্রীত কৌর 3টি ফরম্যাটে এই অধিনায়কত্ব ছাড়ার ঘোষণা করেছেন। আসছি বিস্তারিত খবরে। কেন্দ্রীয় মন্ত্রিসভা সমন্বিত পরিবহন ও লজিস্টিক্স কর্তৃপক্ষ গঠনের অনুমোদন দিয়েছে। আজ নতুন দিল্লিতে মন্ত্রিসভার বৈঠকের পর সংবাদ মাধ্যমকে তথ্য ও সম্প্রচার মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব জানান যে এটি পরিবহন ও লজিস্টিক্স খাতে গবেষণা, পরিকল্পনা, মূল্যায়ন, তদারকি এবং প্রভাব বিশ্লেষণের কাজকে আরও শক্তিশালী করবে। তিনি আরও বলেন, সমন্বিত পরিবহন পরিকল্পনার ক্ষেত্রে এটি সর্বোচ্চ সংস্থা হিসেবে কাজ করবে। শ্রী বৈষ্ণব উল্লেখ করেন যে দেশের লজিস্টিক্স পরিষেবার চাহিদা ক্রমাগত বাড়ছে। এই ক্রমবর্ধমান চাহিদা মেটাতে সারা দেশে একাধিক মহাসড়ক, রেলপথ, জলপথ, বিমানবন্দর এবং নতুন বন্দর গড়ে তোলা হচ্ছে। ইন্টিগ্রেটেড ট্রান্সপোর্ট অ্যান্ড লজিস্টিক্স অথরিটি 10 বছর মেয়াদী একটি দীর্ঘমেয়াদী জাতীয় পরিবহন মহাপরিকল্পনা প্রস্তুত করবে।
1: দেশ মে জিস তরহ সে জিডিপি বড় রহি হ্যায় 7% 8% কে বীচ মে লজিস্টিক্স কি রিকোয়ারমেন্ট লাগাতার বড় রহি হ্যায়। দেশ মে বহুত সারে হাইওয়ে বন রহে হ্যায়, পোর্টস নয়ে বন রহে হ্যায়। ইন সব কা এক ইউনিফাইড তরহ সে প্ল্যানিং হো উসকে লিয়ে পিএম গতিশক্তি পোর্টাল প্রধানমন্ত্রী জি নে কুছ বর্ষো পহলে লাগু কিয়া থা। আব ভবিষ্য কি জরুরতো কো দেখতে হুয়ে জো প্ল্যানিং বানানি হো এক ইন্টিগ্রেটেড ট্রান্সপোর্ট এন্ড লজিস্টিক্স অথরিটি কা নির্মাণ কিয়া জায়েগা।
0: এছাড়াও কেন্দ্রীয় মন্ত্রিসভা ক্ষুদ্র ও মাঝারি শিল্পে ইকুইটি বিনিয়োগের জন্য 10,000 কোটি টাকার ক্ষুদ্র ও মাঝারি শিল্প বিকাশ তহবিল গঠনের অনুমোদন দিয়েছে। তামিলনাড়ু, পুদুচেরি ও পশ্চিমবঙ্গের 5টি বিধানসভা কেন্দ্র এবং আসামের 1টি লোকসভা আসনের উপনির্বাচনের ভোট গ্রহণ মোটামুটি শান্তিপূর্ণ পরিস্থিতিতে শেষ হয়েছে। তামিলনাড়ুর মাদুরান্তকম ও ধারাপুরম, পুদুচেরির থট্টাঞ্চাভাদি এবং পশ্চিমবঙ্গের রেজিনগর ও নন্দীগ্রাম বিধানসভা আসনে আজ ভোট গ্রহণ করা হয়। যে একমাত্র লোকসভা আসনে ভোট গ্রহণ হয়েছে সেটি হল আসামের নগাঁও। শুক্রবার ভোট গণনা করা হবে। নির্বাচন কমিশন সূত্রে জানা গিয়েছে বিকেল 5টি পর্যন্ত নগাঁও কেন্দ্রে 76%, তামিলনাড়ুর মাদুরান্তকম কেন্দ্রে 83.86%, ধারাপুরম কেন্দ্রে 78.53%, পুদুচেরির থট্টাঞ্চাভাদি কেন্দ্রে 78.83%, পশ্চিমবঙ্গের রেজিনগরে 78.42% ও নন্দীগ্রামে 79.39% ভোট পড়েছে। বিজেপি উত্তরপ্রদেশের জন্য রাজ্যসভায় তাদের 8 প্রার্থীর নাম ঘোষণা করেছে। এরা হলেন ধরমপাল সিং, রাধাকান্ত ওঝা, প্রকাশ পাল, বিদ্যাসাগর সোনকর, গোপীকৃষ্ণ পাণ্ডে, প্রিয়াঙ্কা সিং রাওয়াত, রামপ্রতাপ সিং চৌহান এবং শ্রুতি গাঙ্গুয়ার। নির্বাচনে মনোনয়নপত্র জমা দেওয়ার আজই শেষ দিন। এ মাসের 16 তারিখ উত্তরপ্রদেশ ছাড়া উত্তরাখণ্ডের রাজ্যসভার 1টি আসনে ভোট নেওয়া হবে। পাশাপাশি পশ্চিমবঙ্গের রাজ্যসভায় 1টি আসনের উপনির্বাচনও ওই দিন হবে। বিজেপি পশ্চিমবঙ্গের এই আসনে রুক্মিণী মল্লিক ওরফে কোয়েল মল্লিককে প্রার্থী করেছে। শ্রীমতী মল্লিক গতকাল তাঁর মনোনয়ন জমা দিয়েছেন। প্রতিরক্ষা গবেষণা ও উন্নয়ন সংস্থা DRDO আজ দেশীয় প্রযুক্তিতে তৈরি হাই অল্টিটিউড প্ল্যাটফর্ম HAPS এর সফল উৎক্ষেপণ পরীক্ষা সম্পন্ন করেছে। এই সফল পরীক্ষার জন্য সংশ্লিষ্ট দলকে অভিনন্দন জানিয়েছেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। তিনি বলেন, দীর্ঘ সময় ধরে আকাশে ভেসে থাকতে সক্ষম স্ট্র্যাটোস্ফিয়ারিক এয়ারশিপ তৈরির লক্ষ্যে এটি একটি গুরুত্বপূর্ণ মাইল ফলক। কেন্দ্রীয় সংসদীয় বিষয়ক মন্ত্রী কিরেন রিজিজু আজ ভারতের নির্বাচন কমিশন এবং অন্যান্য সাংবিধানিক সংস্থাকে বারবার নিশানা করার জন্য কংগ্রেস দল এবং বিরোধী দলনেতা রাহুল গান্ধীর সমালোচনা করেছেন। নয়াদিল্লিতে সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলার সময় শ্রী রিজিজু বলেন যে রাজনৈতিক দলগুলির উচিত জনগণের সেবা করা এবং নির্বাচনী রায় মেনে নেওয়া। তিনি কংগ্রেসের বিরুদ্ধে অভিযোগ করে বলেন, জনসমর্থন লাভে ব্যর্থ হলেই তারা সাংবিধানিক প্রতিষ্ঠানগুলির উপরে প্রশ্ন তোলে। শ্রী রিজিজু বলেন, সাংবিধানিক সংস্থাগুলিকে নিশানা করা দেশের বা কংগ্রেস দলের কারো জন্যই হিতকর নয়।
2: लोकतंत्र में लोगों का सेवा करो तो आपको जनादेश मिलेगा। अब जनादेश प्राप्त नहीं कर पाता है और इलेक्शन कमीशन को गाली देंगे, और जब सुप्रीम कोर्ट ने माफी मांगने के लिए कहते हैं, बाद में सुप्रीम कोर्ट को भी फिर अटैक करते हैं और बोलते हैं कि कोर्ट के ऊपर में भरोसा नहीं है, इलेक्शन कमीशन को चोर बोलते हैं, तो इससे ना लोकतंत्र ठीक होगा ना कांग्रेस पार्टी का फिर से उदय होगा।
0: এদিকে SIR এর বিরুদ্ধে আন্দোলনের নামে আকাশবাণী ভবনে কংগ্রেস নেতা রাহুল গান্ধীর অনুপ্রবেশের তীব্র সমালোচনা করেছে বিজেপি। দলের মুখপাত্র সুধাংশু ত্রিবেদী বলেন, যে পরিবারের 4টি প্রজন্মের শাসনে দেশের গণতন্ত্র বিপন্ন হয়েছে, সেই পরিবারের রাহুল গান্ধী গণতন্ত্রকে রক্ষার দাবি করে যে বক্তব্য রাখছেন তা অসত্য ও ভিত্তিহীন। আজকের প্রসঙ্গে এবারের আলোচনা।

0: মুক্ত বাণিজ্য চুক্তি ও ভারতের অর্থব্যবস্থার প্রথম পর্ব। নবগ্রাম হীরালাল পাল কলেজের অর্থনীতির অধ্যাপক ডক্টর বিশান সান্নালের সঙ্গে কথা বলেছেন কল্যাণ লাহা। আকাশবাণী সংবাদ প্রযোজিত অনুষ্ঠানটি শুনবেন আজ রাত 8টায় গীতাঞ্জলি, ডিটিএইচ বাংলা এবং আকাশবাণী সংবাদ বিভাগ সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে। সেবা সংকল্প অভিযান কর্মসূচির অধীনে আজকের আলোচনার বিষয়ে তিন তালাক 2019। কলকাতা হাইকোর্টের আইনজীবী শিউলি সাহার সঙ্গে কথা বলেছেন কাশফেন নাহার। আকাশবাণী সংবাদ প্রযোজিত অনুষ্ঠানটি শুনবেন আজ রাত 10টায় গীতাঞ্জলি, ডিটিএইচ বাংলা ও আকাশবাণী সংবাদ সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে। খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। এয়ার মার্শাল আশুতোষ দীক্ষিত বিমান বাহিনীর নতুন প্রধান বা চিফ অফ এয়ার স্টাফ নিযুক্ত হয়েছেন। চলতি মাসের 31 তারিখ বিকেলে তিনি দায়িত্বভার গ্রহণ করবেন। তিনি এয়ার চিফ মার্শাল অমরপ্রীত সিং এর স্থলাভিষিক্ত হচ্ছেন। এয়ার মার্শাল দীক্ষিত এর আগে সেন্ট্রাল এয়ার কমান্ডের এওসি ইন সির মতো গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেছেন। উপজাতি বিষয়ক মন্ত্রক আজ দিল্লিতে উপজাতি সম্প্রদায়ের সাংবিধানিক অধিকার ও আইনি বিধান বিষয়ক একটি জাতীয় সম্মেলনের আয়োজন করেছে। উপজাতি বিষয়ক কেন্দ্রীয় মন্ত্রী জুয়াল ওরাও 2 দিনব্যাপী এই সম্মেলনের উদ্বোধন করেন। বিশ্বব্যাংক চলতি অর্থবছরে ভারতের জিডিপি বৃদ্ধির পূর্বাভাস 6.6% থেকে বাড়িয়ে 7.1% করেছে। প্রত্যাশার চেয়ে শক্তিশালী বৃদ্ধির কারণে এই পূর্বাভাস সংশোধন করা হয়েছে। বেসরকারি ভোগ ও বিনিয়োগের জোরালো প্রভাবে চলতি অর্থবছরের প্রথম 3 মাসে অর্থনীতি 7.8% হারে বৃদ্ধি পেয়েছে বলে বিশ্বব্যাংকের রিপোর্টে উল্লেখ করা হয়েছে। ওমানের উপকূলে পানামার পতাকাবাহী বাণিজ্যিক জাহাজ এমটি অন পিসের ওপরে হামলার নিন্দা করেছে ভারত। আজ সকালে হরমুজ প্রণালী দিয়ে যাওয়ার সময় জাহাজটি একটি ক্ষেপণাস্ত্র আঘাতের শিকার হয়। বিদেশ মন্ত্রক এক বিবৃতিতে জানিয়েছেন যে জাহাজটির 19 জন ক্রুয়ের মধ্যে 17 জনই ভারতীয় নাগরিক। হামলায় মোট 12 জন ক্রু সদস্য আহত হয়েছেন, যার মধ্যে 11 জন ভারতীয় নাগরিক। ওমানের কর্তৃপক্ষের সহায়তায় আহত ক্রুদের উদ্ধার করা হয়েছে। তারা বর্তমানে ওমানের খাসাবে চিকিৎসাধীন রয়েছেন। এই গুরুত্বপূর্ণ সহায়তার জন্য নতুন দিল্লি ওমান কর্তৃপক্ষকে ধন্যবাদ জানিয়েছেন। বেলজিয়ামে জন্মগ্রহণকারী বিজ্ঞানী ফ্রান্সিস হালজেন পদার্থবিজ্ঞানে নোবেল পুরস্কার জয় করেছেন। আইস কিউব নিউট্রিনো অবজারভেটরিতে তাঁর অবদান এবং মহাজাগতিক উৎস থেকে আসা উচ্চ শক্তি নিউট্রিনো আবিষ্কারের জন্য তাঁকে এই পুরস্কার দেওয়া হয়েছে। 82 বছর বয়সী হালজেনের নেতৃত্বে বৈজ্ঞানিকদের একটি দল দক্ষিণ মেরুতে আইস কিউব নামক একটি নিউট্রিনো শনাক্তকারী যন্ত্র তৈরি করেছিল। এটি মহাবিশ্ব নিয়ে গবেষণায় এক নতুন দিগন্ত উন্মোচন করেছে। প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং বলেছেন ভারতের সামুদ্রিক শক্তি বৃদ্ধি এবং দেশের প্রতিরক্ষা সক্ষমতা জোরদার করার জন্য একটি শক্তিশালী ও সমন্বিত সামুদ্রিক পরিবেশ প্রয়োজন। শ্রী সিং আজ বিশাখাপত্তনমে হিন্দুস্তান শিপইয়ার্ড লিমিটেডে HSL এর ফ্লিট সাপোর্ট শিপ 1 এর আনুষ্ঠানিক সূচনা করেন। এছাড়াও তিনি ফ্লিট সাপোর্ট শিপ 5 এর জাহাজের মূল কাঠামো স্থাপনের কাজেরও সূত্রপাত করেন এবং আধুনিকীকৃত স্লিপওয়ে 4 ও 300 টনের গলিয়াত ক্রেনেরও উদ্বোধন করেন। মহিলা ক্রিকেটে ভারতের একমাত্র বিশ্বকাপ জয়ী অধিনায়ক হরমনপ্রীত কৌর ক্রিকেটের 3টি ফরম্যাটে অধিনায়কত্ব ছাড়ার ঘোষণা করেছেন। 2016 সালে স্থায়ীভাবে ভারতের মহিলা টি-20 দলের অধিনায়ক হন হরমনপ্রীত। 2022 সালে একদিনের দলের অধিনায়ক করা হয় তাকে। দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে 2025 সালে প্রথমবারের জন্য ভারতের মহিলা দলকে একদিনের ক্রিকেট বিশ্বকাপে চ্যাম্পিয়ন করেন তিনি। 2023 সালে তাকে মহিলা টেস্ট দলের অধিনায়কের দায়িত্ব দেওয়া হয়। 155টি টি-20, 51টি একদিনের ও 5টি টেস্টে দেশের মহিলা ক্রিকেট দলকে নেতৃত্ব দিয়েছেন হরমনপ্রীত। মহিলাদের প্রিমিয়ার লিগ ক্রিকেটে 2 বার মুম্বাই ইন্ডিয়ান্সকে চ্যাম্পিয়ন করার কৃতিত্ব রয়েছে হরমনপ্রীতের। লখনৌয়ের একানা ক্রিকেট স্টেডিয়ামে আজ 5 ম্যাচের টি-20 সিরিজের প্রথম ম্যাচে ভারত ওয়েস্ট ইন্ডিজের মুখোমুখি হয়েছে। ভারত টসে জিতে ওয়েস্ট ইন্ডিজকে ব্যাট করতে পাঠিয়েছে। শেষ পাওয়া খবরে ওয়েস্ট ইন্ডিজ 7 ওভারে 3 উইকেটে 55 রান করেছে। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরেকবার। কেন্দ্রীয় মন্ত্রিসভা আজ সমন্বিত পরিবহন ও লজিস্টিক্স কর্তৃপক্ষ গঠনের অনুমোদন দিয়েছে। এছাড়াও মন্ত্রিসভা আজ ক্ষুদ্র ও মাঝারি শিল্পে ইকুইটি বিনিয়োগের জন্য 10,000 কোটি টাকার ক্ষুদ্র ও মাঝারি শিল্প বিকাশ তহবিল গঠন করার কথা জানিয়েছে। তামিলনাড়ু, পুদুচেরি ও পশ্চিমবঙ্গের 5টি বিধানসভা কেন্দ্র এবং আসামের 1টি লোকসভা আসনের উপনির্বাচনে ভোটগ্রহণ কয়েকটি বিক্ষিপ্ত ঘটনা ছাড়া মোটামুটি শান্তিপূর্ণভাবে শেষ হয়েছে। খবর শেষ হল, এরপরে শুনবেন স্থানীয় সংবাদ।
1: अब श्रोतालाई सुनाउने छौ भुटानी कार्यक्रम।

0: সতর্ক থাকুন, ডেঙ্গি থেকে বাঁচুন।
1: কিভাবে বুঝবো যে ডেঙ্গি হয়েছে?
0: ডেঙ্গিতে জ্বর হয়, সঙ্গে মাথার যন্ত্রণা, গা হাত পায়ে ব্যথা। জ্বর হলে স্বাস্থ্য কেন্দ্রে গিয়ে রক্ত পরীক্ষা করান।
1: বাড়িতে কিভাবে ডেঙ্গির উপশম সম্ভব?
0: বাড়িতেই বিশ্রামে থাকতে হবে, গা মাথা বারবার ভেজাতে হবে। এমনিতে যতটা জল খান তার থেকে দিনে এক লিটার বেশি করে জল ও অন্যান্য তরল খাবেন। জ্বর ও ব্যথার ওষুধ হিসেবে শুধুমাত্র প্যারাসিটামল খান। অসুখের প্রথম 5 দিন মশারির মধ্যে থাকুন, যাতে মশা কামড়ে ভাইরাস না ছড়ায়। এইভাবে বাড়িতেই ডেঙ্গির চিকিৎসা সম্ভব, কিন্তু বাড়াবাড়ি হলে চিকিৎসকের পরামর্শ নিন। পশ্চিমবঙ্গ সরকারের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তর দ্বারা জনস্বার্থে প্রচারিত।
2: आपके 4,800 रिवॉर्ड पॉइंट्स आज एक्सपायर हो रहे हैं, अभी रिडीम करें।
3: अरे वाह, मेरे इतने पॉइंट्स कैसे आए?
4: बस यही पूछो why? रिवॉर्ड पॉइंट्स के नाम पर आए किसी अननोन लिंक पर क्लिक करने से पहले सोचिए। एक why आपको फ्रॉड से बचाए।
2: हमेशा पूछो WHY, why? कहता है कैप्टन Y ऑफ SBI,
4: आपका साइबर रक्षक।